0: পন কাদিয়া
1: টুক মন রাজা তা লঙালে চার পাড়েন কুনং রাজ চার পাড়েন কুনং গার হুয়া
0: সগ